0: আমার তাতাকে নিয়ে দেখি না টিউনা আমি হিন্দাচ্ছি না।
1: আমায় রাসে বেড়েটে গিয়া কাণ্ডে নেতু না পিঠে আম গোড়া কেন্ডুয়া মামা গ্যামর গোড়া কাদের এই মামাকে তাড়াতাড়ি আদরে গোড়া এই আর তাই আমাকে লোকে